বালে চুটি কি ও বন্ধন পরে কাছু না হোত উপায়ে কোন নানক আব ও তহার গজ জিও হো সায়ে বল হোলা বন্ধন ছুটে সব কিছু হো উপায়ে নানক সব কিছু তুমরে হাত মে তুমি হোত সহায় সঙ্গ